0: ගඩි මෙහාර් මෙවැනි අගඩි ෆන්සවිස් මිනිටින් ගාෆ නොදේකෙ මෙ ගඩ්ස් දිවෙ හෙෆෙමු මි ගඩීග කුරිය මිදා රාජ හෙඳුනා මි ෂෝග බෑවිරුවන් බේනු වෆරෑතකුන් මෙසේජ් කුරමුන් ගෙන්දානී DFM 91 PSM එයා මෙදුවෙරිකෝ මෙදගෙ මි ෂෝග බෑවිරය කමිහා හිසාබු මි වාහක දකාලනි අස්සලාමු අලයිකුම් දුසු
1: වාලයිකුම් සලාම්
0: කොබා කොන් කමෙග තිවුලෙනි වරක් බිසි හේ හීවනි අඩු
1: কোচে
0: কোতি তৈয়ার কুরানি ঈদে মিহ ekala vara digu digu kon eketi fulun aniketi fulun da gota vesure
1: ehena no ei ane addu bondi en tisiani
0: addu bondi ge hasa kamaki ei nu addu bondi nane hama ekachaka digu kon do sama ekene ekala mi ege be me tum mi hen echen ola la fado
1: ekala
0: se junna gota sosa junna gota ए तंगोले कुदिवाने ए ते कम हम सोसेज हुन्ना गोते वर दिगु दिगु कों अने
1: ए आइको त कन्नो ने मे हदा ने मे हदा ने दों के फतु ग हम हि कि फतु ग हदा ने अने ए पिको फहर अने कुडु कोमे अने फते ग ति कोले ला
0: दे हि कि फतु ग हदा इचते
1: हि कि फतु ग हदे ने रो फतु ग ने दे ने
0: हि कुरी एकल रो फतु ग हदा गे
1: दे
0: ek miluwa ekala kommes kame
1: ko miluwa rofa miluwa sikka ani de
0: avin hikkan jeheni mi hama
1: avin ve sikka ani de hama ne undu galla tru mi rof mi gune hikka la ne
0: me handen eki hisab to ga bondi tayyar kura go tafat do ehma tisara haddo ga mi bondi tayyar kura go te kiti do
1: ha ha ha me tayyar karana den hikifatu asu hikifane tiya den rofen ha medu ayen jehene ka ekala gata sa kendan je
0: ti konta ka phone wan ti bondi male phone wan hada chetan
1: o ha me idu ha
0: idu ga
1: ek me idu muri ha me anna si den komma ra ko sada ole
0: bondi den koche kulirushi mi
1: samanta ves adina hada adina hada
0: adina hada আম কো কোন এটি সেমি হাদানি
1: হামো অনসার
0: বন্ডি
1: আতি বন্ডি দেন ফোনি হাদি ফোনি তুতি মাস
0: উলালি মি ফোনি এচেন
1: উলালি দেন গানে কুলি হাদি আ
0: কাজা কহালা তু জহি কালে চি
1: দো মে ফার মোলা এচেন হাদা দো মে
0: এ কোচে
1: দেন মি রশু হাদা এ কম কোস্তেন আহার না দে আদা কা দুশো মাম না হাদা কুলি আরে বম্বার
0: এই ফোনি এচ্ছে তো
1: কুড়ি এচ্ছে ফোনি এচ্ছে এই হাদানি দুশোমা অবধি ফোনি কো কম বাহার বলে কুড়ি কম
0: হাদানি এহেন বেদ তুই বনি তাফাত এচ্ছে কে একদ দিয়া করলা ফোন নাই চেনো এই
1: দিয়া করলা ফোন নাই চেনো এ হামা একলা কুড়ি হাদিয়া হাদানি হাদানি হাদাফা হাড়ল ফুল্লা ফোন আনে গোদম ফুল সেন লারে দেই হাড়ল ফুল্লা ফহামা মোড়ে মোড়ে এই দে হামা একটা কুড়ি বোক বাজা
0: দেন কুড়িবি মতিগে নামা কোম্বাদ দেন আন্নানি
1: এ কুড়ি
0: ফোনি কোন হুনাইচ কুড়ি কোন হেদি মা নামবাদল মা মাননু
1: হামা ইনারে
0: হামা বেমবল বেমবল নু বেমবলে পুনি দো
1: কুড়ি বেমবল
0: কুড়ি বেমবল আ কুড়ি বেমবল এম মি মা তি সামান মি নিমেনে তাই দব মা মেরা
1: নিমেনে নিমেনে আ এ তে হানে হেদু হুন নিম্মা বিয়ে দে ইহা বাবারে না হাত মে ইহা বাবার হদন নানু নিমেনে
0: কিহা মিহুনে আন্না আনে থেকে
1: তেই এবুলে ফুতেরে কোলে মালে গদেন্দে দাতে আদে কুদিন এ বিমু কুদিন না দেন আদে সন্না কা বানে দে এহে দে
0: দেন তিতি কোঙ্গড়ি কতি বেইনু কুরনি ইদুগা
1: সা হাবির
0: হাবির সায়া তৈয়ার কুরাই চিতা দতি
1: সায়া
0: ಬಾಕಿ ಇದು ಕುಡಿ ಬರುತ್ತಂಗೆ ಬೈತೆ ವಾರ ಗದ್ದೆತ್ತಿರ ಸಪೋರ್ಟ್ ಅದಕ್ಕೆ ಗೊತ್ತಿ ಸುರವೇಣಿ ಓಕೆ ಹೆಂಗಿಗೆ ದೆಂಗ್ ಒಣ್ಣ ಇದು ಲವ ಜಹಾ ಕೊಂದವೇ ಜಹಾನಿ ಕೊಂಕುಜ ಹಾಸ ಕೊಲ್ಲಾನಿ ವರಪಟ ಶುಕ್ರಿಯಾ ಬಾಕಿ ವರಂಗ್ ಉಫಾ ಬಿಟ್ಟು ಹಾಕಿದೆ.

এ শায়তনা এ লান লভাফাবে এ শায়তনা বুঞ্জ ইবরসখলাঙ্গে আলুতকুঙ্গে তেরে খাণ্ড এলিগেম্বা বয় হাম কশবরুং তিমাঙ্গে বয় বদ্দা হুসিমে।

0: الله فقد خسر خسرانا مبينا
1: আদি তিমাং হামাকাশবরম এওরেম মাগফরদ্দা হুসিমে আদি তিমাং এওরেন লাভা হাকীগতেন উম্মীদ থাকে বিস্কুরওয়া হুসিমে আদি গেরি বাখারি জামালুগে কামফাইতা খেন্ডমবেস এওরেন নতিমাং আমর কুরা হুসিমে আদি আল্লাহগে দীন নুয়াত আল্লাহ হেদ্দেবি হেদ্দেও বাদল কুরমবেস এওরেন নতিমাং আমর কুরা হুসিমে আল্লাহ ফিয়াওয়া শৈতানা এই এহি তেরিয়াও খামগা হাদাফি মিহা দন্নাশে ফাহে বয়াম বেগম বা গেল্লেনি ভুমকুং এমিহা গেল্লেন বেজ্জকং খশবরে।

ইমাম ওয়ে সালিহ আমল তক কুলা মিহু এ স্বর্গে তওগে দশম ফিনকোর তং হিঙ্গ হিঙ্গা হুন্ন স্বর্গে তক তিমন রসকলাঙ্গে এওরিম বদ্দবা হুশিমে এতাঙ্গা আবদ দেমিতি বেনিউ গতুগে আল্লাহ ওয়াদু কুরাবা ফাওয়ানি হাক্কু তেদে বাস বুনুমুগা আল্লাহ হাবুরে থেদুয়েরিকাম বডি খাক হইয়ে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আদি উডু তকায় বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে ওডগেমবানি আল্লাহ হাসে আদি কোম্মে ইচ্ছকায় কোম্মে খামেমে ফুরি হামায় দেন ওডগেমবা খালাউ কামগা আল্লাহ ওডগেমবে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এ দুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর গেফানা আলী গেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

নদীকে মেগর দিবে এফএম ও মেগাড়িগা করে মেগদানি টি টাইম রিকোয়েস্ট শো ব্যারম কে ফ্রুজত সুলে ফতি হাম পিএসএ ম্যাম দুরকো না নোট কো ল্যাম ব্যাভের বেলে বেন দে মেগে তরুং হাম মেসেজ ফোন ওয়াল বেন মে ফ্রুজত সুলে ফতি মে হরনি কাস ব্যাভেরি গে মেসেজ কিয়া দে না মে ফার নুয়ে মুগে মেসেজ মে ওতি উফাভে ফেনুনি মা ডেডিকেট টু ফাকো ইনা মালাকা এন্ড এফএম টিম থ্যাংক ইউ ইংগে ಲವಜಾದೇನೆ ಮಿಲವಜ ಹಲಾಫ ಅಣಿಕೆ ಬದಲು ಕೊಲ್ಲ ಇದ್ರ ಬ್ಯಾವರಿಂಗೆ ಮೆಸಿಗೆ ತಕಾದೆ ಮಿಗೆ ತುರು ಹಮ ಗುಲಾಲಂ ಬೇರುವ ಬ್ಯಾವರಿನ ಗುಲಾಲ ವಾಕ ತಕ್ಕಾಲ.

0: আদি উডুতকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে বডিগেম বানি আল্লাহ হাসে আদি হামা কাশাবার আল্লাহ তাকওয়ের উমত তেবা মিহঙ্গে কুরিং ফল্লি বুনু মিহুন নাশাই তেবা মিহুন না তিমন রসকলাঙ্গে ওয়াসাইয়ে কুরাব্বা ইংগে বিমে তেবা মিহুন খা ফিরওয়া নম দন্নাশে হামা কাশাবার উডুতকুগা ওয়াহা ইচ্ছকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে ওডিগেমবানি আল্লাহ হাসে ফুদি ওডিগেমবা হামদু লিবি ওডিগেমবা খালাউ কামগা আল্লাহ ওডিগেমবে
1: ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা
0: আদি উডুতকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে ওডিগেমবানি আল্লাহ হাসে ওয়াকিলাকু কামগা আল্লাহ ফুদে

তাফ কায়েম খুরুমগা দেমিতিবে আদি আল্লাহ হাসটাকা হেকি বাস আদা করা বায়ক খামগা ভাস তেবা মি হুঙ্গে আমিল্লা নফস তৌগে মচ্চ খামগা বিয়স নোয়াতা মাইম বাফাই নাই গ্যাতিমা গে মি হুঙ্গে মচ্চ খামগা বিয়স মে এমি হাকি এ বহি এমি হেগে মচ্চং হেকি দেবে মি হাকি মুসঞ্জ খামগা নোয়াতা ফগিরও খামগা বিয়স ফাহে এদ মি হুন নমে আল্লাহ আউলা খাম্বোড়ে তিয়াবা মিহুং আদুল বেরিউন দুখং আমিল্লা এদমত বাস আদি তিয়াবা মিহুং হেকি বাস বদল কুল নম নুয়াত হেকি বাস আদা কুরমুং একি বাবা নম দন্নাশ ফাহে হামাকশরুং তিয়াবা মিহুং কুরা আমলত মোলা দিনবড় গিমবা খালহ খমগা আল্লাহ ওড় গিমবে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দে বেকালুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসওয়ালেফি
2: ইস

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসূল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসূল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি বাডাগিট নেভি সিটিয়েন হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ বাহাকতা গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তি মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তি বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগুকুফফানে নুয়াতা এবামিহুন দুগুবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদুকুফফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদুগুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেব্বা বিতাড়ুয়ামে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডাগন্নামান জহিওয়াটাগাতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়ান কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকে তাকে